0: হে দেশ গান,
1: হম বিবিধ ভারতী সে বোল রে হ্যাঁ, রাষ্ট্রীয় সেবা দেশ কি সুরিলি ধড়কন।
0: কার্যক্রম চিত্রলোক লেকর হম বস থোড়ি হি দের মে হাজির হোঙ্গে।